শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 22 আগস্ট শনিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় শুক্রবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মইনুল শাওন এবং আমি তনুশ্রী বিশ্বাস। জাপান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীরা একমত হয়েছেন যে হরমুজ প্রণালী বিষয়ক আলোচনায় এই গুরুত্বপূর্ণ জলপথের উপকূলবর্তী দেশসমূহ এবং এটি ব্যবহারকারী দেশগুলো সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা উচিত। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু বৃহস্পতিবার উপসাগরীয় দেশটিতে ওমানের বদর আল বুসাইদির সঙ্গে 2 ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন, যার মধ্যে একটি মধ্যাহ্নভোজও অন্তর্ভুক্ত ছিল। হরমুজ প্রণালীতে একটি নতুন সমুদ্রপথ নির্ধারণের জন্য ওমান ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে আসছে। এই গুরুত্বপূর্ণ পরিবহন প্রণালীটির দুই পারে দেশ দুটি মুখোমুখি অবস্থিত। মোতিগি এই বিষয়টি নিশ্চিত করার গুরুত্বের উপর জোর দেন যে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই যেন সব জাহাজ প্রণালীটি দিয়ে অবাধে ও নিরাপদে চলাচল করতে পারে। তিনি ওমান ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোকে অর্থনৈতিক ও অন্যান্য খাতে তাদের সহনশীলতা জোরদার করতে সাহায্য করার জন্য জাপানের পরিকল্পনার কথাও জানান। এর জবাবে স্থিতিশীল জ্বালানি সরবরাহের বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার জন্য ওমানের অভিপ্রায় ব্যক্ত করেন বদর। রাশিয়ার প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন তারা তাদের প্রশান্ত মহাসাগরীয় নৌবহর নিয়ে জাপানের উত্তর ভূখণ্ডের উপকূলে জাহাজ আক্রমণের দৃশ্যকল্প বিবেচনায় নিয়ে একটি মহড়া চালিয়েছে। উল্লেখ্য, রাশিয়া দ্বীপগুলো নিয়ন্ত্রণ করলেও জাপানের দাবিদার। কর্মকর্তারা জানিয়েছেন এই মহড়ায় একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন, একটি দিক নির্দেশিত ক্ষেপণাস্ত্র ক্রুজার এবং বাশন নামে পরিচিত একটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে ওই অঞ্চলে একটি মহড়া পরিদর্শন করেন। তিনি বলেন, ন্যাটো সেখানে প্রবেশ করিয়ে একটি নতুন সামরিক রাজনৈতিক জোট গঠন করায় তারা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি সম্ভাব্য সংঘাত দেখতে পাচ্ছেন। তিনি রাশিয়ার বিরুদ্ধে জাপানের আরোপিত নিষেধাজ্ঞাকেও বিনা উস্কানিতে দেয়া বলে অভিহিত করেছেন। জাপান সরকার পুতিনের সফরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। জাপান সরকার এই অবস্থা বজায় রেখে চলেছে যে এই দ্বীপগুলো জাপানি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। জাপান সরকার বলছে দ্বীপগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অবৈধভাবে দখল করে নেওয়া হয়। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু দেশটির উত্তর ভূখণ্ডে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধির সমালোচনা করেছেন। রাশিয়া এই 4টি দ্বীপ নিয়ন্ত্রণ করে, জাপান দ্বীপগুলোর মালিকানা দাবি করে। ওই দ্বীপগুলোর কাছে রাশিয়ার নৌ মহড়া চালানোর পর বৃহস্পতিবার ওমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মোতেগি। মোতেগি বলেন, ক্ষেপণাস্ত্র মহড়া সহ রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি জাপানের অবস্থানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং তাই অগ্রহণযোগ্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক এই দ্বীপমালা সফরের পরিপ্রেক্ষিতে জাপানের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হলে মোতেগি বলেন, জাপান ধারাবাহিকভাবে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। তিনি বলেন, জাপানের জাতীয় স্বার্থে কি প্রয়োজন তা সার্বিকভাবে বিবেচনা করে টোকিও সময় উপযোগী জবাব দেবে। তিনি আরও বলেন যে দ্বীপগুলোর সার্বভৌমত্ব সমস্যার সমাধান সাপেক্ষে রাশিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তি সম্পাদনের লক্ষ্যে জাপান তার অবস্থান অপরিবর্তিত রেখেছে। তিনি বলেন, এই লক্ষ্যে পৌঁছাতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে সরকার।

0: খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। একটি জাপানি রেল কোম্পানি জানিয়েছে যে রেললাইনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা কর্মীদের মধ্যে তথ্যের আদান প্রদানের ঘাটতির কারণে বৃহস্পতিবার একটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবু রেলওয়ের নিক্কো লাইনের ট্র্যাকে কাজ করা চারজন লোক বৃহস্পতিবার সকালে টোকিওর উত্তরের তোচিগি জেলার কানুমা শহরের শিন কানুমা স্টেশনে একটি লিমিটেড এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে আঘাতপ্রাপ্ত হন। চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে নিশ্চিত করা হয়। কর্মীরা রেললাইনে আগাছানাশক ছিটাচ্ছিলেন। তবু রেলওয়ের কর্মকর্তারা বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে জানান, দুর্ঘটনাস্থলে 10 জন উপস্থিত ছিলেন, 7 জন কর্মী আগাছা পরিষ্কার করছিলেন, বাকি 3 জনের দায়িত্ব ছিল নজর রাখা এবং ট্রেনকে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য পতাকা দিয়ে সংকেত দেওয়া। তারা বলেন যে 2 জন কর্মী আগত ট্রেনের উপর নজর রাখছিলেন, তারা নির্ধারিত অবস্থানে ছিলেন, তবে সম্ভবত তারা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারেননি। তারা ব্যাখ্যা করেন যে সমস্ত কর্মী লাইন ছেড়ে চলে গেছেন এমন সংকেত পাওয়ার পর ট্রেন চালক প্ল্যাটফর্মে প্রবেশ করেন। পেশাগত অবহেলার ফলে মৃত্যুর সন্দেহে পুলিশ দুর্ঘটনাটি তদন্ত করছে। জাপানের যুবরাজ এবং যুবরাজ্ঞী আকিশিনো প্যারাগুয়ের একটি স্কুল পরিদর্শন করেছেন, যেখানে জাপানি সংস্কৃতি বিষয়ক শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বৃহস্পতিবার যুবরাজ ও যুবরাজ্ঞী রাজধানী আসুনসিয়নের প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর এই দম্পতি সেই স্কুলে যান যেখানে চা বানানোর অনুষ্ঠান সহ জাপানি ভাষা ও সংস্কৃতির ক্লাস নেওয়া হয়। প্যারাগুয়েতে আনুমানিক 10,000 জাপানি বসতি স্থাপনকারী এবং তাদের বংশধররা বাস করেন। স্কুলে এই দম্পতিকে ফুলের তোড়া উপহার দেওয়া হয় এবং তারা গ্রন্থাগারে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। একজন ছাত্র তাকে একটি অরিগামি বা কাগজের তোতা পাখি উপহার দিলে যুবরাজ হাসেন। স্কুলটি এই দম্পতিকে স্বাগত জানাতে একটি অনুষ্ঠানেরও আয়োজন করেছিল, যেখানে জাপানি বাক্যাংশ সম্বলিত একটি গান পরিবেশন করা হয়। যুবরাজ ও যুবরাজ্ঞী একটি ঐতিহ্যবাহী নৃত্য দেখে করতালি দেন, যেখানে নৃত্যশিল্পীরা তাদের মাথার উপর বোতল রেখে ভারসাম্য রক্ষা করেন। জাপানে জুলাই মাসে চীনের বিরল মৃত্তিকা চুম্বকের চালান গত বছরের একই সময়ের তুলনায় 52% কমেছে। বৃহস্পতিবার চীনা শুল্ক কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী বিরল মৃত্তিকা চুম্বকের মোট রপ্তানি 5,375 টনে দাঁড়িয়েছে, যা গত বছরের একই মাসের তুলনায় 3.5% কম। উল্লেখ্য, অন্যান্য ব্যবহারের পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির মোটরে বিরল মৃত্তিকা চুম্বক ব্যবহৃত হয়। জাপানে পাঠানো পণ্যের পরিমাণ ছিল 111 টন, যা 52.2% উল্লেখযোগ্য হ্রাস। চীন সরকার জানুয়ারি মাস থেকে জাপানে রপ্তানিযোগ্য দ্বৈত ব্যবহার উপযোগী পণ্যের ওপর নিয়ন্ত্রণ কঠোর করেছে। সর্বশেষ পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে যে এই বিধিনিষেধের প্রভাব পড়ছে। তথ্য থেকে আরও দেখা যায় যে টাংস্টেন পরিশোধনে ব্যবহৃত একটি প্রধান কাঁচামালের জাপানমুখী রপ্তানি জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত 0 ছিল। টাংস্টেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ যা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানে শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। প্রিয় বন্ধু, এ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই, আশা করি ভালো আছেন। আজ আপনাদের জন্য রয়েছে জাপান প্রবাসী। এতে শুনবেন টোকিওর ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তানিয়া হোসেনের একটি সাক্ষাৎকার, শুনবেন কিছু চিঠি ও ফেসবুক কমেন্টও। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: আজ প্রথমে রয়েছে জাপান প্রবাসী। শুনুন টোকিওর ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তানিয়া হোসেনের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি অনলাইনে গ্রহণ করেছেন আমাদের সহকর্মী শিপন দাস।
1: প্রিয় শ্রোতা, জাপান প্রবাসী পর্বে আমাদের সাথে আজ রয়েছেন ডক্টর তানিয়া হোসেন। ডক্টর তানিয়া হোসেন 2000 সালে জাপানে আসেন। প্রথম এক বছর তিনি নিবিড়ভাবে জাপানি ভাষা শেখেন। এরপর ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি থেকে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 2012 সালে তিনি ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। বর্তমানে তিনি নিয়মিত ক্লাস ও সেমিনার পরিচালনা করছেন। ডক্টর তানিয়া হোসেন, এনএসকিউএল জাপান বাংলা সার্ভিসের জাপান প্রবাসী আলাপনে আপনাকে স্বাগত জানাই। আপনি কেমন আছেন?
2: ধন্যবাদ, আমি ভালো আছি।
1: প্রথমেই আপনার শুরুর দিনগুলো সম্পর্কে জানতে চাই। 2000 সালের দিকে আপনি যখন জাপানে আসেন, আসার পেছনের কারণ কি ছিল এবং সেই সময়ে একাকী এই দীর্ঘ পথ চলা এবং নিজেকে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতাটাই বা কেমন ছিল?
2: আমি যখন প্রথমে জাপানে আসি, সেই সময়কার জাপান কিন্তু এখনকার জাপান থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। আমাদের মতন বাঙালি মেয়েদের মানুষ রাস্তায় কম দেখতো, এখন তো আপনি অনেক দেখতে পারবেন, এবং বাবা মাও আসতে দিতে চাইতো না একা। যখন প্রথমে আমি আসলাম, তখন যখন আমি রাস্তা দিয়ে হাঁটতাম, তো যারা রাস্তায় কাজ করতেন, যখন স্কুলে যেতাম, আমাকে অনেকে জিজ্ঞেস করতেন, আপনি কোন কারিয়াসানের ওয়াইফ, মানে আপনার হাজবেন্ড কোন রেস্টুরেন্টে কাজ করে। এটাই ছিল। আর সাধারণত সবাই ডিপেন্ডেন্ট ভিসা আসতে, আমি যে একটা ছাত্রী হিসেবে বা স্কলারশিপ নিয়ে বিদেশে এসেছি, এটা তাদের কাছে খুব রেয়ার ছিল, যেহেতু সাইতামাতে ছিল, টোকিও ছিল না। যদিও আমার অর্থনৈতিক ভাবে খুব একটা প্রেশার ছিল না, ভিসার প্রেশার ছিল, কিন্তু যেহেতু আমি স্কলারশিপে নিয়ে এসেছি, তারপরেও আপনার জাপানি ভাষার প্রেশার একটা ছিল যেটা শিখতে হবে। আমার প্রতিবেশীরা প্রচন্ড সাপোর্ট করেছেন, যারা আশেপাশে সিনিয়র সিটিজেন ছিলেন, ওরা গাছ থেকে আমাকে ফল পেড়ে ডাকতেন, বা কখনো কখনো কফি শপে বসলে আমার সাথে কথা বলতেন, কেউ আবার ডিকশনারি নিয়ে বসতো, এখনকার মতন তো আসলে আইফোন ছিল না, সবাই ডিকশনারি নিয়ে আমার সাথে কথা বলতে যেত। তো এইভাবে আমি আস্তে আস্তে ওনাদের সাথে ভাষা শিক্ষার মাধ্যমে, আর আমি মানুষ হিসেবে একটু ফ্রেন্ডলি, তো ওনাদের সাথে আমি মিশে গিয়েছি।
1: হ্যাঁ, মিশ্র অভিজ্ঞতা এবং ব্যাপক পরিবর্তন হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই। আপনি বাংলাদেশে ইংরেজি সাহিত্যে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। সাধারণত ইংরেজি সাহিত্যে শিক্ষার্থীদের লক্ষ্য থাকে ইংরেজি মাতৃভাষা এমন কোনো দেশ, কিন্তু সেই ধারা ভেঙে আপনি কেন উচ্চশিক্ষা বা ক্যারিয়ারের জন্য জাপানকেই বেছে নিলেন?
2: আসলে আমার ছেলেবেলা থেকে না জাপানের প্রতি একটা প্রচন্ড আগ্রহ ছিল। আমরা তো ছোটবেলায় ওশিন নামক একটা সিনেমা দেখাতো, মনে আছে টেলিভিশনে, ওই কিমোনো, সামুরাই, চংমাগে, এগুলো দেখতে না আমার মানে মনে হতো যে জাপানি ছেলেরা বানিয়ে হচ্ছে এরকম। তারপরে দেখলাম একটা স্কলারশিপ এসছে, রোটারি অ্যাম্বাসেডর স্কলারশিপ, ভাবলাম আমি তো কি মনে পড়ার দেশে যাব। যদিও আমার মানে ভাষা ইংরেজি, ভাষাটা হয়তো ভিন্ন, এটা একটা প্লাস পয়েন্ট যে জাপানের মতো একটা সমৃদ্ধ ভাষা আমি শিখতে পারবো। যেহেতু আমি ভাষাতত্ত্বে কাজ করি, আমার তো ভাষার প্রতি আগ্রহ আছে, যেটা আমি আমেরিকা গেলেও তো শিখতে পারতাম না। এছাড়া আমার স্কলারশিপ যেটা পেয়েছিলাম, রোটারি অ্যাম্বাসেডর স্কলারশিপ, ওটার কন্ডিশন ছিল 1 বছর ভাষা শিখতে হবে, ইংরেজি আর শেখার কিছু ছিল না, ভাবলাম জাপানি শিখি। তারপরে যখন আমি অ্যাপ্লাই করা শুরু করলাম, মানে অ্যাপ্লাই মানে আমি যার কাছে করতে চাইলাম ডক্টরেট, দেখলাম উনি জাপানি চলে আসছেন, ICU তে, ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি, উনি ভিজিটিং প্রফেসর। উনি বললেন আমি 3 বছর থাকবো, তুমি এখানে এই ডক্টরেটের জন্য ট্রাই করো। দেন আমি পরীক্ষা দিলাম, পাশ করলাম, আমার আবার স্কলারশিপ রোটারিরই হয়ে গেল। তো সব মিলে ব্যাটামলে মিলে যাওয়াতে ভাবলাম জাপান থেকে যাই। সবচেয়ে বড় কথা কি, প্রথম বছরের যে ধাক্কাটা, কষ্টটা আমি কাটিয়ে উঠে এই সমাজে এমন ভাবে মাত্র সেটেল হওয়া শুরু করলাম, আবার পুনরায় সেই চ্যালেঞ্জটা আমি আবার নিব, ওই রকম সাহস আর করি নাই। ভাবলাম এর চেয়ে ভালো তো আর কোনো দেশ থাকবে না। আসলে একটা চমৎকার, অসাধারণ একটা দেশ একটা মেয়ের জন্য। তো ভাবলাম আই এম ভেরি হ্যাপি হিয়ার।
1: মনে হচ্ছে জাপানে এসে জাপানের প্রেমে পড়ে গেলেন, এরকম
2: কিছুটা তো তাই, মানে প্রচন্ড ভালোবাসা কাজ করে, এটা তো অবশ্যই আছে।
1: একটু আপনার গবেষণা এবং আপনার কর্মজীবনের দিকে ফোকাস করি। ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে এখন কি নিয়ে আপনার ব্যস্ততা কাটছে?
2: এখন আসলে আমি এই ববছরটা একটু বেশি ব্যস্ত। এই বছর আমাকে 21টা ক্লাস দেওয়া হয়েছে, এবং 21টা ভিন্ন ভিন্ন, মানে কোনোটা হয়তো মানে ভাষা বিজ্ঞান নিয়ে যদি আমি পড়াই, এটা 4টা, আর বাদ বাকি ধরেন আপনার কালচার, সংস্কৃতি, বিভিন্ন দেশের পপ কালচার, জাপানিজ পপুলার কালচার, তারপরে ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশের কোঅপারেটিভ কালচার,

0: কন্টেম্পোরারি জাপানিজ কালচার, যেটা আবার পপ কালচার থেকে ডিফারেন্ট। তাছাড়া আমাকে সেমিনার করাতে হয়, ডক্টরাল সেমিনার করাতে হয়, আন্ডারগ্রাড সেমিনার করাতে হয়, এমএস সেমিনার করাতে হয়। এছাড়াও আমাকে অনেক কমিটি করতে হয়, রিক্রুটমেন্ট কমিটি আছে, অ্যাডমিশন কমিটি আছে, বেসিক কনসেপ্ট কমিটি আছে, প্লাস আমার এর সাথে আমি টোটাল 25টা প্রজেক্টের সাথে জড়িত বিভিন্ন দেশে, তার মধ্যে 12টা চলছে এখন। তো এগুলো নিয়ে আমি প্রচন্ড ব্যস্ত। আর আমার নিজস্ব যে প্রজেক্ট আমরা গত বছর এটা শুরু করেছি, এটা ওয়াসাদা ইনোভেশন, এটাকে বলে টেস্ট স্টাডি। এটা হচ্ছে আপনাকে কম্পিউটারের মাধ্যমে আমরা N1 N2 N3 এটা শিখিয়ে দেব। আপনি 3 মাসের জন্য লগ ইন করবেন আমাদের প্ল্যাটফর্মে, আপনি একটা জিনিস পাস না করে নেক্সট এ যেতে পারবেন না। ওটা পাস করলে আপনি যখন এন্ট্রি পরীক্ষাটা দেবেন, আপনি আলটিমেটলি এন্ট্রি পাস। কারণ এখন অনেকে আসছে SSW ভিসা, TATP ভিসা, আমাদের এটা লাগে। এখন ঘরে বসে মোবাইল ফোন থাকলে আপনি জাপানিজ ভাষা শিখতে পারবেন। মানে আমাদের এই প্ল্যাটফর্মে আমি কাজ করছি, আর দুটা বইয়ে কাজ করতেছে এখন। মোটামুটি আমার এগুলা নিয়েই একাডেমিক ওয়ার্ল্ডে চলে যায়।
1: কর্মজীবন সম্পর্কে শুনলাম, এবার আপনার ক্যাম্পাস জীবন সম্পর্কে যদি আমাদের কিছু বলুন, যেমন ওয়াসিদা বিশ্ববিদ্যালয় এবং এর আশেপাশে যে এলাকায় আপনি বসবাস করেন, এখানকার কোনো বিশেষত্ব কি আপনাকে বিশেষভাবে আকর্ষণ করে?
0: ওয়াসাতে সবসময় আমাকে মুগ্ধ করে এর প্রত্যেকটা জিনিসই। এত সুন্দর একটা ক্যাম্পাস, এটা প্রায় আমাদের 150 বছর হতে যাবে, এত সুন্দর ভাবে মেইনটেইনড। আমাদের বিশ্ববিদ্যালয়টাই মূলত একটা টুরিস্ট স্পট, আপনার এখানে মানুষ দেখতে আসে আমাদের ক্যাম্পাস। আমাদের যে কফি শপ গুলো, আপনি যে ক্যাফেতে যান, যে কনসেপ্টে যে বাগান বানানো হয়েছে, জাপানিজ তো আসলে যে মানে আর্কিটেকচারের যে একটা একটু ওপেননেস থাকে, আপনি দেখবেন সেটা আমাদের প্রত্যেকটা কফি শপের সামনে ছোট্ট একটা ছোট বাগান করা, একটু এমপটিনেস থাকে, সুন্দর একটা বসার জায়গা, যে বসার মতন সিট গুলো আপনি কোথাও দেখবেন না। আর আমাদের প্রত্যেকটা বিল্ডিং এত টেকনোলজিক্যালি ইমপ্রুভড, এবং প্রত্যেকটা জায়গায় এত হাইলি মডার্নাইজ। আপনি যদি আমাদের টয়লেট বা ওয়াশরুমে কখনো যান, আপনার মনে হবে যে আমি 5-স্টার হোটেল এসেছি, এত সুন্দর করে রেনোভেট করা। আর ওয়াসাদার আশেপাশে রয়েছে রেস্টুরেন্ট, এত রিজনেবলি প্রাইস, যেহেতু স্টুডেন্টের পৃথিবীর সমস্ত রকমের খাবার পাওয়া যায়। আপনার সবচেয়ে যেটা কষ্ট হয় আমার, যে আমি কোথায় যাব, এইটা খাবো নাকি ওইটা, মানে এটা চুজ করাটাই কষ্ট, এছাড়া এখানে আর কোনো সমস্যা নাই। আর আপনি যদি প্রকৃতির কথা বলেন, আমাদের ক্যাম্পাসের বাইরেও এখানে আছে তোয়েমা পার্ক, এটা অনেক বড় একটা পার্ক। আর সবচেয়ে ভালো লাগে যে জিনিসটা আমি যেটা সবাইকে বলি ওয়াসাদা আসলে দেখবে, এটা হচ্ছে আমাদের আমাদের মিউজিয়াম গুলো।
1: শুনেই লোভনীয় মনে হচ্ছে। জাপানি ছাত্রছাত্রী যারা আপনার ক্লাস করেন আর কি, আমরা তাদের সম্পর্কে জানতে চাচ্ছি যে তারা তাদের সাথে আপনার সম্পর্কটা কিরকম, একটু বলবেন?
0: অবশ্যই, আসলে ছাত্র ছাত্রী না সব দেশেই ভালো। আমি অনেক দেশে পড়িয়েছি, আমি বাংলাদেশে তো পড়িয়েছি, অস্ট্রেলিয়ায় পড়েছি, কাজাখস্তানে পড়েছি, মিডল ইস্টে পড়িয়েছি, আমেরিকায় পড়িয়েছি, জাপানে পড়িয়েছি, বাট আমি যেখানেই পড়াই প্রত্যেকটা দেশের ছাত্র ছাত্রী কিন্তু ভালো, মানে এদের আমার কোনো কমপ্লেইনই নাই। বাট যদি আপনি স্পেসিফিক জাপানের কথা বলেন, এখানকার মানুষ যেহেতু বেসিক্যালি ভদ্রতা এখানকার কালচার, তারা খুবই লক্ষ্মী, এবং এখানে টাইম মেনটেন করা ছোটবেলা থেকে শেখানো হয়। আমার কখনো বলতে হয় না যে তোমাদের রিপোর্ট লেট করো, কেউ আপনাকে রিকোয়েস্ট করবে না আমাকে একটু এক্সচেঞ্জ করো, আনলেস দে আর সিক অর অ্যাক্সিডেন্ট সামওয়ান ডাইড। এছাড়া তারা কখনোই মানে বিরক্ত করে না। আর আমার সাথে যদি সম্পর্ক বলতে চান, আমি নিজের টিচার হিসেবে আমি ভাবি ওরা আমার সন্তান, মানুষ করতে হবে, তো সে কারণে আমি ওদের সাথে খুবই ঘনিষ্ঠ।
1: দারুণ বলেছেন। এবার একটু ভাষা শিক্ষার ব্যাপারে আপনাকে প্রশ্ন করে, যেহেতু নতুন একটি ভাষা ছিল আপনার জন্য, এই জাপানি ভাষা শিক্ষার সময় কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, এবং এখন যারা জাপানিজ ভাষা শিখতে চাচ্ছে সেক্ষেত্রে তাদের জন্য আপনার কোনো পরামর্শ যদি থাকে?
0: যারা এখন শিখতে চাচ্ছে তাদের আগে বলি, কারণ আমার তো একটু পরে বলছে। এখন যারা শিখতে চায় তাদের জন্য আমি বলবো, এখন নতুন অনেক টুলস আছে, AI, আপনি যদি ChatGPT-কে বলেন, ও আপনাকে বলে দিবে এখানে তুমি এটা শিখে নাও। আগে কথা বলাটা শিখতে হবে, মানুষ যদি কথা বলাটা না শিখে নেয়, যেমন ESP ইংলিশ ফর স্পেসিফিক পারপাস, JSP ও আছে জাপানিজ ফর স্পেসিফিক পারপাস, আমি দোকানে গেলে কিভাবে কথা বলবো, আমি শপিং সেন্টারে কিভাবে বলবো, আমার ডাক্তারকে আমি কিভাবে কথা বলবো, আমি রেস্টুরেন্টে কিভাবে কথা বলবো, এই কয়টা যদি আপনি আপাতত শিখে না, না একজন যখন আপনি দোকানে যাবেন, এটা কত টাকা দাম, এটার ভিতরে কি আছে, পর্ক আছে নাকি, এর বাইরে কিন্তু আপনার সাথে দোকানদারের কোনো কথা নাই। আপনি যদি ডাক্তারের কাছে যান, আপনার কিন্তু মোটামুটি কথাটা ফিক্স, আমার পায়ে ব্যথা, পেটে ব্যথা, প্রথমে এইটুক যখন মানুষ কথা বলা শিখে যাবে, তার সমস্যা আস্তে আস্তে একটা কনফিডেন্স আসে, আত্মবিশ্বাস যে না আমি এটা পারবো। প্রথমে যদি এবার

0: আকাশাতানা নিয়ে বসে যায়, তখন যে ভয় আসে, যেখানে এখন আমি আপনাকে বলতেছি যে আমি এত ভাষা শিখে এসেছি, ইংরেজি বাংলা হিন্দি সবই পড়তে পারি, ও আরবিক, তারপরে যখন আমি এসেছি, আমি তো মোটামুটি গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে এসেছি, আমার কাছে এটা তো যুদ্ধ ছিল। আমি প্রতি রাত্রে কান্না করতাম, আমি কেন যে মানে ভাষা শিখতে আসলাম কি এখানে, মানে আমি আপনাকে বুঝাইতে পারবো না, এই আই ইউ এ কাকি কুকে কো আমি 100 বার মনে করলাম, আমি 100 বারই ভুলে যেতাম, কাঞ্জি তো মনেই করতে পারতাম না, এইটা হাসি ওইটা, এইটা সেন্স গুলো আলাদা, ছেলেদের ডায়লগ একটা, মেয়েদের ডায়লগ একটা, দেশ মাস এটা সেটা, তো এই জিনিসটা হয়েছে কি ভয়টা বাড়িয়ে দিয়েছিল, যেটা কঠিন। তো সেই কারণে আমার সময় যেহেতু প্রথম একদম ইন্টেন্সিভ 1 বছর ল্যাঙ্গুয়েজ করেছি, তারপর 7 বছর প্রতিদিন আমি 1 ঘন্টা করে ক্লাস করেছিলাম, এবং এরপরে আপনার হয়তো N1 সম্ভব, এছাড়া আসলে এটা খুব কঠিন আমাদের জন্য। তো আগে কথাটা শিখে নিজের প্রয়োজনীয় কাজটুক চালার, তারপর আস্তে আস্তে যার দরকার সে ভাষার অক্ষর গুলা যাবে, স্পেশালি কাঞ্জি। এটা আমার তো মনে হয় আমাদের যেসব কাঞ্জি পড়তে হয়, অনেক জাপানিজ মনে পারবে না, এত কঠিন। হ্যাঁ, এটা আমার কাছে এখনো কঠিন লাগে।
1: ধন্যবাদ আপনার ভাষা শিক্ষার অভিজ্ঞতা এবং ভাষা শিক্ষার যে ইনস্ট্রাকশন, যারা নতুন করে শিখছে তাদের জন্য অনেক অনেক উপকারে আসবে। এবার একটু ভিন্ন প্রসঙ্গ, আপনার শেকড় বা আপনার দেশের প্রসঙ্গে কথা বলি। বাংলাদেশের কোন অঞ্চলে আপনার বেড়ে ওঠা, নিজের পরিবার এবং প্রিয়জনদের উদ্দেশ্যে অনুগ্রহ করে যদি কিছু বলতে চান?
0: আসলে আমার জন্ম ঢাকায়, আমি বড় হয়েছি রামপুরাতে, আমার দাদার বাড়ি গোপালগঞ্জে। আমার ছোটবেলার মেমোরি বলতে সব ঢাকাতেই, মাঝে মাঝে হয়তো তখন গোপালগঞ্জে দেখতাম। তো পরিবার এবং বন্ধুদের উদ্দেশ্যে যদি আমি কিছু বলতেই চাই, আমরা বলবো নিয়ম মেনে চলে। পৃথিবীর সমস্ত 8 মিলিয়ন টুরিস্ট এসেছে গত 6 মাসে, যে সমস্ত দেশের মানুষের যে শ্রদ্ধা সম্মান, এটা যদি আমরা অর্জন করতে চাই, ওদের কাছ থেকে আমরা কিছু শিক্ষা নিব, যে কিভাবে নিয়ম মেনে কিভাবে সৎভাবে আমরা জীবনযাপন করতে পারি। এই জিনিসটা জাপানে প্রচন্ড রকম মানা হয়। তো আমার পরিবারদের বলতে চাই আমি খুব ভালো আছি, আপনারাও ভালো থাকেন, আপনারা আসেন, আমরা একসাথে এখানে ভালো থাকতে চাই।
1: ডক্টর তানিয়া হোসেন, আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। জাপানে আপনার আগামী দিনগুলো আরো সুন্দর হোক, আরো সফল হোক এই প্রত্যাশা করছি। একই সাথে এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো।

0: জাপান প্রবাসীতে আজ শুনলেন টোকিওর ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তানিয়া হোসেনের সাক্ষাৎকার।
1: এবারে অন্য প্রসঙ্গ। গতকাল 15ই আগস্ট ছিল ভারতের স্বাধীনতা দিবস। 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে যাত্রা আরম্ভ ভারতের। স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রত্যেক নাগরিকের জন্য রইল আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন।
0: আর যাঁদের প্রাণের বিনিময়ে এসেছে এই স্বাধীনতা, তাঁদের কথা অবশ্যই স্মরণ করতে হবে। তাঁদের স্মৃতিতে জানাই আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি। এবারে চিঠি ও ফেসবুক কমেন্ট। 19 এপ্রিল অল্প স্বল্প গল্পের আসরে প্রচার করা হয়েছিল জয়িতা চক্রবর্তীর সাক্ষাৎকার, যিনি নিজের দেশ ভারতে ফিরে যাওয়ার আগে জাপানে তার প্রবাস জীবনে অর্জিত অভিজ্ঞতা সম্পর্কে বলেছিলেন এবং শুনিয়েছিলেন একটি বাউল গান। সেই সাক্ষাৎকার ও গানের ভিডিও অন ডিম্যান্ড বা VOD প্রকাশ করা হয় 11ই মে। সাক্ষাৎকারটি ভালো লাগার কথা ফেসবুকে জানিয়েছেন নূর আলম, মোহাম্মদ আবদুল্লাহ এবং বিহারের দীপক কুমার দাস। গানের VOD শুনে তপন বসাক লিখেছেন, জয়িতা চক্রবর্তীর কণ্ঠে লালন গীতি খুব ভালো লেগেছে।
1: জয়িতা চক্রবর্তীকে শুভেচ্ছা, দারুণ লাগলো তার গান, মন্তব্য করেছেন নূর আলম। গান শুনে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ। 13ই মে প্রকাশিত এই গানের একটি শর্ট রিল দেখে ভালো লাগার কথা জানিয়েছেন শহীদুল ইসলাম। মতামতের জন্য বন্ধুদের সবাইকে ধন্যবাদ জানাই।
0: ওদিকে পাবনার আব্দুল কাফি চিঠিতে লিখেছেন যে নিয়মিত না হলেও মাঝে মাঝে তিনি রবিবারের অনুষ্ঠান শোনেন, অনুষ্ঠান ভালো লাগছে বলেও জানিয়েছেন তিনি, ধন্যবাদ। আচ্ছা, এবারে বন্ধুদের ভিডিও ক্লিপের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পালা। 27 জুলাই ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও ক্লিপের শিরোনাম হচ্ছে, পুরনো দুর্গ প্রাঙ্গণে ওয়াটার গান লড়াইয়ে অংশ নিলেন 130 প্রতিযোগী।
1: 26 জুলাই ফুকুশিমা জেলার নিহনমাৎসু শহরের নিহনমাৎসু দুর্গের ধ্বংসাবশেষ প্রাঙ্গণে স্থানীয় চেম্বার অব কমার্স আয়োজিত ওয়াটার গানের লড়াইয়ে অংশ নিয়ে গ্রীষ্মের দাবদাহ থেকে স্বস্তি পেলেন 130 জনেরও বেশি মানুষ।
0: হ্যাঁ, গরমকালের জন্য উপযুক্ত ক্রীড়া। এই ভিডিও ক্লিপটি কিন্তু দারুণ মজার, বিশেষ করে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছোট ছেলে মেয়েদের উৎসাহ দেখে খুব মজা লাগছিল। একই দিনে ওয়েবসাইট ও ফেসবুকে পোস্ট করা হয় আরেকটি ভিডিও ক্লিপ, যার শিরোনাম পশ্চিমাঞ্চলীয় জাপানে এক উৎসবে নৌ শোভাযাত্রা এবং আতশবাজির প্রদর্শনী অনুষ্ঠিত।
1: পশ্চিমাঞ্চলীয় জাপানের ওসাকা তেনমানগু শিন্তো মন্দিরে প্রতি বছর ওসাকা তেনজিন মাৎসুরি উৎসবটি আয়োজিত হয়। 2 দিনব্যাপী এই উৎসবের ইতিহাস 1000 বছরের বেশি পুরনো। 25 জুলাই সন্ধ্যায় হাজার হাজার আতশবাজের আনুষ্ঠানিক প্রদর্শনী দেখার জন্য বহু মানুষ সেখানে সমবেত হয়েছিলেন।
0: সারাদিন ব্যাপী দারুণ প্রাণবন্ত একটি উৎসব, যা রাতের আকাশে মনোমুগ্ধকর আতশবাজির প্রদর্শনীর মধ্য দিয়ে চমৎকার একটি পরিণতি লাভ করে। দারুণ উপভোগ্য ক্লিপ। বন্ধুরা, এই ভিডিও ক্লিপগুলো অবশ্যই দেখুন, আমাদের ওয়েবসাইটে আছে। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।
1: এবারে 1 জুন পোস্ট করা একটি ক্লিপ নিয়ে আমাদের বন্ধুদের প্রতিক্রিয়ার কথা বলছি। টোকিওর উত্তরে একটি খামারে প্রস্ফুটিত স্কাই পপি নামে পরিচিত অসংখ্য লাল রঙের পপি ফুলের ক্ষেতের এক অসাধারণ দৃশ্য নিয়ে এই ক্লিপটি দেখে অপূর্ব, খুব সুন্দর ইত্যাদি প্রশংসাসূচক শব্দ ব্যবহার করে ফেসবুকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেবাশিস দাস, সাইফুল ইসলাম থান্দার, সাইফুল ইসলাম এবং নওগাঁর আলী আহমেদ আরিফ। বন্ধু শঙ্কর হালদার লিখেছেন, জাপানের লাল রঙের পপি ফুল আমাকে রাঙিয়ে দিয়েছে।
0: মতামতের জন্য বন্ধুদের জানাই অশেষ ধন্যবাদ। এদিকে আজ 16ই আগস্ট হচ্ছে জাপানের এক ঐতিহ্যবাহী বৌদ্ধ ধর্মীয় উৎসব ওবনের শেষ দিন। পরলোকগত পূর্বপুরুষের আত্মাকে পুনরায় মর্তে আমন্ত্রণ জানিয়ে তাঁদের শ্রদ্ধা নিবেদনের অন্তর্নিহিত চেতনাধারী এই উৎসব দেশের অধিকাংশ অঞ্চলে আগস্টের 13 থেকে 16 তারিখ পর্যন্ত পালিত হলেও কিছু অঞ্চলে ওবনের সময়টা আলাদা। ওবনের সময় ছুটি নিয়ে পারিবারিক পুনর্মিলনের জন্য দেশের বাড়িতে যাওয়ার রেওয়াজ আছে জাপানে। আমাদের অনেক সহকর্মীকেও দেখছি তারা ছুটি নিয়ে দেশের বাড়িতে যাচ্ছেন এবং সেখান থেকে উপাদেয় সব খাবার দাবার নিয়ে আসছেন, যা আমরা ভীষণ উপভোগ করছি, তাই না আসান ভাই?
1: হ্যাঁ দিদি, একদম ঠিক বলেছেন। বিশেষ করে যখন সবাই ফিরে আসে তখন প্রত্যেকের হাতে থাকে সুন্দর একটা করে প্যাকেট।
0: সেটাই সেটাই, আমরা ভীষণ উপভোগ করছি সেসব আঞ্চলিক খাবার দাবার, বিশেষ বিশেষ খাবার দাবার। তো এই উপলক্ষে, ওবন উপলক্ষে নানান জায়গায় মেলা বসে এবং আয়োজন করা হয় নানান রকম অনুষ্ঠানের। বন্ধুরা, কথায় কথায় আসর গুটিয়ে আনার সময় হলো, এবারে বিদায় নেওয়ার পালা। আজকের আসরটি কেমন লাগলো জানাবেন আশা করি। কথামালা নিয়ে আবার আমরা ফিরে আসব আগামী সপ্তাহে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: সায়োনারা।